0: সদর ব্রিগেড ব্যালট গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। আসছেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে। লেবাননকে হারিয়ে ভারত এফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। একটি প্রতিবেদন।
1: ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণেও প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ।

0: आनंद।
1: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सुनार बांग्ला के लत को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: तमिलनाडुते टीवी के प्रधान सी जोसेफ विजय नेतृत्व सरकार गठन ने धोआसा और घनीभूत हो বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতা দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি পাল্টে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা টিভিকে কে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অন্যদিকে এআইএডিএমকে শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। এএমকে নেতা টিভি দিনাকরন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। তিনি এড়াপ্পাড়ি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটি দ্বারোদ্ঘাটন করেন। তিন ক্যারিবীয় দেশ সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য এবং ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারত ও ক্যারিবীয় দেশগুলির মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করাই বিদেশমন্ত্রীর এই সফরের লক্ষ্য। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের মূল লক্ষ্য। আগামী 15 মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। বুধবার বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে চিলির বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁরই স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। এদিকে ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন এই সময়ের মধ্যে দুই দেশের সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই সবথেকে বড় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে বর্তমানে উচ্চ পর্যায়ের আলোচনা চলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকে বৈধতা দেবে। ইরান স্পষ্ট জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হল যুদ্ধ বন্ধ করা। এদিকে দুদেশের সামরিক বাহিনী একে অপরের উপর আক্রমণের দাবি করেছে। ইরানের দাবি আমেরিকার সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দরের কাছে একটি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে মার্কিন সামরিক বাহিনী বলেছে হরমুজ প্রণালীতে তাদের নৌবাহিনীর উপর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল

লেবাননের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে। একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি বৈঠকের মূল লক্ষ্য বলেও তারা জানিয়েছে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।

0: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং রথীন্দ্র মঞ্চে সকাল থেকে কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবি ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্যদিকে জনগণমন সঙ্গীত জাতীয় ঐক্য সংহতি আত্মমর্যাদার ভাবধারাকেই প্রতিফলিত করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আবহাওয়া বিভাগ IMD পরবর্তী দুই দিনের জন্য কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। IPL ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। ISL ফুটবলে মোহনবাগান আজ FC গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। লেবাননকে হারিয়ে ভারত FC অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে BJP-র প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলো।
1: यो आकाशवाणी खरसाङ हो। आरती ठकुरीबाट सुन्नुहोस् प्रादेशिक समाचार। मुख्य समाचार। शुभेन्दु अधिकारीले आज पश्चिम बंगालको पहिलो भाजपा मुख्यमन्त्रीको रूपमा शपथ लिनुहुनेछ। शपथ ग्रहण समारोहमा प्रधानमन्त्री नरेन्द्र मोदी, गृहमन्त्री अमित शाह, भाजपा अध्यक्ष नितिन नवीन, केन्द्रीय मन्त्रीहरू लगायत अन्य व्यक्तिहरू उपस्थित हुने अपेक्षा गरिएको छ। केन्द्रीय गृहमन्त्री अमित शाहले पश्चिम बंगालको भाजपा सरकारले भारतको सीमाना सुरक्षित गर्ने र राष्ट्रिय सुरक्षामा रहेको सबैभन्दा ठूलो कमीलाई समाधान गर्ने बताउनु भएको छ। पश्चिम बंगाल विधानसभा चुनावको समयमा निर्वाचन ड्युटीमा भाग नलिएकोमा निर्वाचन आयोगले दृष्टिविहीन शिक्षकहरूलाई कारण बताउ नोटिस जारी गरेको छ। पश्चिम बंगाल माध्यमिक शिक्षा बोर्डले हिजो पश्चिम बंगाल माध्यमिक परीक्षा 2026 परिणाम सार्वजनिक गरेको छ। यस वर्ष उत्तर दिनाजपुरका विद्यार्थी अभिरूप भद्राले 700 मा 698 अङ्क प्राप्त गरेर राज्यमा प्रथम स्थान हासिल गरेको छ। र गोर्खा जनमुक्ति मोर्चाद्वारा बंगाल सरकारले गैर कानूनी रूपमा नियुक्त गरिएको खरसाङ नगरपालिकाको बोर्ड खारेज गर्नुपर्ने माग सहित विभिन्न विषय खरसाङ महकुमा शासकलाई ज्ञापन पत्र बुझाएको छ। अब समाचार विस्तारमा। शुभेन्दु अधिकारीले आज पश्चिम बंगालको पहिलो भाजपा मुख्यमन्त्रीको रूपमा शपथ लिनुहुनेछ। शपथ ग्रहण समारोह कोलकाताको ब्रिगेड परेड ग्राउण्डमा हुनेछ। शपथ ग्रहण समारोहमा प्रधानमन्त्री नरेन्द्र मोदी, गृहमन्त्री अमित शाह, भाजपा अध्यक्ष नितिन नवीन, केन्द्रीय मन्त्रीहरू र सबै NDA शासित राज्यका मुख्यमन्त्रीहरू उपस्थित हुने अपेक्षा गरिएको छ। हिजो यसअघि श्री अधिकारीलाई राज्य भाजपा विधायक दलको नेताको रूपमा निर्वाचित गरिएको थियो। गृहमन्त्री अमित शाहको उपस्थितिमा कोलकातामा विधायक दलको बैठक भएको थियो। बैठकको अध्यक्षता गर्नुहुँदै श्री शाहले शुभेन्दु अधिकारीको पक्षमा सबै प्रस्तावहरू प्राप्त भएको बताउनुभयो। भाजपा विधायक दलको नेता निर्वाचित भएपछि श्री अधिकारीले पश्चिम बंगालका राज्यपाल RN रविसँग भेट गर्नुभयो र राज्यमा पहिलो भाजपा नेतृत्वको सरकार गठन गर्ने दावी गर्नुभयो। तृणमूल कांग्रेसको 15 वर्षको शासन अन्त्य गर्दै भाजपाले विधानसभा चुनावमा ऐतिहासिक जित हासिल गरेको थियो। यसैबीच श्री अधिकारीको गृहनगर पूर्वी मेदिनीपुर र उहाँको निर्वाचन क्षेत्र नन्दीग्राममा उत्सव मनायो। मानिसहरूले जुलुस निकालेर गुलाल उडाएर उत्सव मनाए। केन्द्रीय गृहमन्त्री अमित शाहले पश्चिम बंगालको भाजपा सरकारले भारतको सीमाना सुरक्षित गर्ने र राष्ट्रिय सुरक्षामा रहेको सबैभन्दा ठूलो कमीलाई सम्बोधन गर्ने बताउनु भएको छ।

বাঙালির বন, বাঙালির ঘর, বাঙালির ভাষা, বাঙালির আশা, সবটা পূর্ণ হোক, এমনটাই তো আজ প্রভাতে চাওয়া আমাদের।

বাংলার প্রভাত আজ একটু অন্যরকম, বাংলার সকাল আজ একটু অন্যরকম। অবশ্যই ক্যালেন্ডারের পাতা বলছে আজ 25শে বৈশাখ। আজ এমন একটা দিন যিনি আমাদের সঙ্গে জুড়ে থাকেন বছরের 365 দিন, তার জীবনের সঙ্গে জুড়ে থাকা দিনখানি আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অবশ্যই বাংলা তথা বাঙালির জন্য আজকের দিনখানি একেবারে অন্যরকম। আর ঐতিহাসিক দিক থেকে যদি দেখতে চাই, আজকের দিনখানি একেবারে অন্যরকম। ইতিহাসের পাতায় সংযোজিত হতে চলেছে আজকের এই দিন, 9ই মে। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের ধারা বিবরণী শুনছেন আপনারা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আপনাদের সরাসরি শব্দচিত্রের মাধ্যমে নিয়ে যাব আমরা কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড ময়দান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের নবনির্মিত যে মন্ত্রিসভা তার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, আর তারকা খচিত আজকের এই অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি তাকাই, সেজে উঠেছে সেই ময়দান, সেজে

এসেছে সমস্ত মানুষ, সকলের মনে আশা ভরসা, আর সেই আশা জাগিয়ে যিনি এই মুহূর্তে সমস্ত দর্শকের প্রতি অভিবাদন জানাতে জানাতে প্রবেশ করছেন মঞ্চের দিকে, তিনি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূর্যের রং লাল, পূবের আকাশ রাঙা হয়ে ওঠা সূর্য অনেক আশা নিয়ে আসে, আর এই গৈরিক রং যা আমাদের ত্যাগের বার্তা শোনায়, আমাদের শান্তির বার্তা শোনায়, সেই সব দুয়ে মিলে মিশে গেছে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আশা, ভরসা, বিশ্বাস সবটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সুসজ্জিত একটি বাহনে এই মুহূর্তে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দুহাত তুলে তিনি অভিবাদন জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন উপস্থিত অগণিত দর্শকের, অগণিত বটেই এবং সাধারণ মানুষই বলব, কারণ এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের মধ্যে যেমন রয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন আমলা, রয়েছেন বিচারপতিরা, রয়েছেন সরকারি কর্মচারীরা, রয়েছেন অগণিত পত্রবন্ধু পত্রকারেরা, আর রয়েছেন শয়ে শয়ে হাজারে হাজারে সাধারণ মানুষ, দর্শক, যারা অনেক আশা নিয়ে আজ এসেছেন এই নতুন যে মন্ত্রিসভা গঠিত হতে চলেছে এই মুহূর্তে, সেই মন্ত্রিসভার প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অনেক অনেক কিছু চাওয়ার আছে। সে সব কিছু আমরা আজ এই মুহূর্তে জানতে পারব যে সে আশা আকাঙ্ক্ষা কাদের হাত ধরে রূপায়িত হতে চলবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই মুহূর্তে একটি সজ্জিত শকটে তিনি এই মুহূর্তে রয়েছেন, তিনি উপস্থিত অগণিত মানুষের প্রতি অভিবাদন জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন তাদের। তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি যিনি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি রয়েছেন, আর একদিকে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের কাণ্ডারী হিসেবে যিনি এই মুহূর্তে হাতে তুলে নেবেন ব্যাটন, এই মুহূর্তে যার দিকে তাকিয়ে রয়েছে সমগ্র বাংলা, সেই মানুষটি শ্রী শুভেন্দু অধিকারী। আর এই সুসজ্জিত বাহনের, সুসজ্জিত শকটের মধ্যমণি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যার প্রতি সমগ্র ভারতের অনেক আশা, আর সেই আশায় নতুন সংযোজন রাজ্যবাসী হিসেবে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের। নবনির্মিত মন্ত্রিসভা আর কিছুক্ষণের মধ্যে গঠিত হতে চলেছে। পশ্চিমবঙ্গে 2026 সালের যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, গত 3 মাস ধরে তার যে তৎপরতা, নির্বাচন কমিশন, সাধারণ প্রশাসন, সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, সকলের এক মিলিত চেষ্টার যে ফসল আমরা দেখতে পেলাম তার আজ রূপায়ণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ বিজয়ী হিসেবে ঘোষিত যে দল ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজ তৈরি হবে নবনির্মিত একটি মন্ত্রিসভা। মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন যিনি, এবং একই সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। জানতে চায় অবশ্যই পশ্চিমবঙ্গবাসী, তাদের নাম দেখতে চায়, তাদের গ্রহণ করতে চায় সাদরে। এই মুহূর্তে সুসজ্জিত যে শকট, সেখান থেকে অবতরণ করলেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তিনি এগিয়ে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নিরাপত্তার ব্যবস্থা। আমরা জানি যে যেখানেই প্রধানমন্ত্রী যান সেখানে নিরাপত্তার ব্যবস্থা হয় যথেষ্ট আঁটোসাঁটো, এবং আজ যেহেতু ব্রিগেডে হচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যা ইতিহাসে একেবারেই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে, এর আগে কিন্তু এমনটা কখনো হয়নি, খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, উন্মুক্ত জনতার মাঝে মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, এমনটাও কিন্তু ঘটেনি। তাই শুরুতেই যে কথা বলছিলাম, ইতিহাসের পাতায় আজকের দিনটি নাম তুলে নিতে চলেছে অনেক অনেকগুলি কারণে। এই মুহূর্তে মঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি দুহাত তুলে আপ্লুত উৎসাহী জনতাকে জানাচ্ছেন তার অভিবাদন।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার আঁটো সাঁটো বলয় রয়েছে বটেই, তবু হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যেমন প্রত্যেকে তার মোবাইলে নিজস্বী তোলার চেষ্টা করছেন প্রত্যেকে তার ফোনের মাধ্যমে এই সময়টুকুকে ক্যামেরা বন্দি করে রাখা, মুঠোফোনে বন্দি করে রাখা, দুপাশে জনতার ঢল এবং তার মাঝখান দিয়ে সমস্ত উপস্থিত জনতার প্রতি অভিবাদন জানাতে জানাতে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের 2026-এর যে বিধানসভা নির্বাচন হলো সেখানেই জয়ী ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মন্ত্রিসভা, নবনির্মিত মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ ভারতবর্ষের তাবড় নেতা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ব্রিগেড ময়দানে। তবে শুধুই যে তারা তা তো নয়, আজ এই মুহূর্তে উৎসাহী মানুষের ঢল আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কলকাতার বিভিন্ন রাস্তা, সে রাস্তা জুড়ে উৎসাহী মানুষেরা ক্রমশ ব্রিগেডমুখী হয়েছেন। যদিও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো, যে কারণে সকলে প্রবেশাধিকার পাবেন না, তবু এমন সুবিশাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যারা এসেছেন তারা জানেন তার চারিপাশে যতটা উন্মুক্ত এলাকা ভরে উঠেছে উৎসাহী মানুষের ঢলে। আমরা মঞ্চে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি, উপস্থিত রয়েছেন দেশের বিজেপি সরকারের বিভিন্ন মন্ত্রী কর্তা ব্যক্তিরা, উপস্থিত রয়েছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আজকের এই নবনির্মিত মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীকে তারা বরণ করে নেবেন, সাদরে গ্রহণ করে নেবেন। একই সঙ্গে যে ক্যাবিনেট তৈরি হতে চলেছে, মন্ত্রিসভা তৈরি হতে চলেছে, সেই মন্ত্রিসভার প্রতিজন মন্ত্রীর প্রতি তাদের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা বার্তা দিতে প্রত্যেকে আমরা জানি অত্যন্ত টাইট শেডিউল থাকে, তাদের কর্মসূচি এতটাই ব্যস্ততার মধ্যে থাকে, তার মধ্যে থেকেও আজকের দিনটি সকলে তারা বার করেছেন। আজ দেশের বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ আজ রাজ্যমুখী, পশ্চিমবঙ্গমুখী, অনেক আশা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষেরা সুবিপুল ভোটে জয়ী করেছেন বিজেপির নেতৃত্বদের, এবং সে কারণে তাদের প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রিসভার তাবড় ব্যক্তিত্বরা, আমরা দেখতে পাচ্ছি রয়েছেন মাননীয় মন্ত্রী রাজনাথ সিংজি। আর একই সঙ্গে অবশ্যই বলতে হয় তাঁদের কথা, আলাদা করে যাদের নাম হয়তো আমরা বলতে পারবো না, জানা সম্ভব নয়, আমার আপনার মতন অজস্র সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের ঢল, তাদের চোখে মুখে আশা এবং এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আজ তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এই ব্রিগেড ময়দানে। আমরা জানি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যখন যেখানে যান সেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো হয়, বেশ শক্তপোক্ত নিরাপত্তার বলয় থাকে, বেষ্টনী থাকে, সে বলয় রয়েছে, সে বেষ্টনী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যা কখনোই কোনো রকম নিরাপত্তা বলয় প্রতিহত করতে পারে না, তা হলো উৎসাহী মানুষের সেই আনন্দ, উদ্দীপনা এবং তার প্রকাশ। সে প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, সুশৃঙ্খল জনতা আজ, কোথাও কোনো রকম বিশৃঙ্খলতা নেই, তারা মেনে চলেছেন প্রশাসনের সমস্ত রকমের তাদের যে বিধি নিষেধ, গার্ডরেল দিয়ে, সম্পূর্ণরূপে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে ব্রিগেড মুখী বিভিন্ন পথ, সেখান থেকে প্রবেশ করতে পারছেন তারাই যাদের কাছে রয়েছে আমন্ত্রণপত্র। কিন্তু তা সত্ত্বেও আমন্ত্রণপত্র যাদের হাতে তারা তো পৌঁছেছেন বটে এই ব্রিগেডের ময়দানে, একই সঙ্গে যাদের হাতে পৌঁছয়নি আমন্ত্রণপত্র,
নেহাতি মনের টানে, নেহাতি প্রাণের টানে কলকাতার রাস্তা জুড়ে আজ ভোর থেকে দেখা গিয়েছে অগণিত মানুষকে, যারা শুধুমাত্র ভালোবেসে আজ এই ব্রিগেড প্যারেডের কাছাকাছি এসে জড়ো হয়েছেন। জানেন তারা ভিতরে হয়তোবা ঢুকতে পারবেন না, তাতে কি শুভেচ্ছাটুকু ভালোবাসাটুকু সে তো বয়ে যায়, সে বাধা মানে না কোনো রকম গণ্ডির।

মঞ্চে ব্যবস্থাপনা নিয়ে খানিক চিন্তা থাকেই, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যা তা ঠিকঠাক আছে তো? যেহেতু এমন হেভিওয়েট মন্ত্রীরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সেই জন্য মনের মধ্যে খানিক জানার ইচ্ছে থাকতেই পারে। সেই জন্যই জানিয়ে দিই আমাদের শ্রোতা বন্ধুদের, স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা SPG তাদের দিয়ে কিন্তু এই মুহূর্তে রীতিমতো ঘিরে ফেলা হয়েছে ব্রিগেড চত্বর। সেখানে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, আর একই সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের তাবড় ব্যক্তিত্বরা। তারা রীতিমতো আঁটোসাঁটো যে ব্যবস্থা, তার মধ্যে দিয়ে নিরাপত্তাকে রীতিমতো নিশ্চিদ্র করে গড়ে তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেখানে হাতে হাত ধরে কাজ করছেন একই সঙ্গে যেমন কেন্দ্রীয় বাহিনী, একই সঙ্গে সেখানে রয়েছেন রাজ্য পুলিশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। আর অবশ্যই না বললে নয়, শুধুমাত্র বাংলার নয়, একই সঙ্গে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বহু মানুষ, যারা এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী রাজনাথ সিংজি, রয়েছেন সেখানে অমিত শাহজি, রয়েছেন স্মৃতি ইরানি জি, এবং একই সঙ্গে স্টেজে এই মুহূর্তে এসে উপস্থিত হলেন বাংলা তথা বাঙালির গর্বের অভিনেতা, যিনি জয় করেছেন বলা যায় সমগ্র দেশকেই, বলিউডের বিখ্যাত সেই অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয়। তিনিও এই মুহূর্তে স্টেজে এলেন, তিনি অভিবাদন গ্রহণ করছেন স্মৃতি ইরানির সঙ্গে, তিনি কথা বলছেন বিজেপির বিভিন্ন নেতা ব্যক্তিদের সঙ্গে, আর একই সঙ্গে সমস্ত জনতা যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, অবশ্যই তারা দেখতে পাচ্ছেন যে বলিউড থেকে শুরু করে রাজ্য এবং দেশের যে রাজনীতি, যে মহল, সুবিশাল মহল, সেখানকার হেভিওয়েট বহু নেতারা এবং কর্মীরা, কর্তা ব্যক্তিরা সকলে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গমুখী, এ রাজ্যমুখী, কারণ আজ এ রাজ্য দেখতে চলেছে এক নতুন সকাল, এক নতুন দিন আজ নিয়ে আসছে, যে দিনখানি ইতিহাসের পাতায় তুলে নিল তার নাম। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে বহুবার, এই রাজনৈতিক পালাবদল নেহাত নতুন নয়, বাংলার মানুষ তা জানেন। স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার যেমন তৈরি হয়েছেন, একইভাবে বিজেপি গভর্নমেন্ট এই প্রথম এলেন, কিন্তু এর আগে কংগ্রেস সরকার, বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার, পরপর আমরা এই তিন দলের সরকার দেখেছি, দেখেছি তাদের মন্ত্রিসভা, কিন্তু এই প্রথম ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথম এই ব্যাটন তুলে নিচ্ছেন তাদের হাতে, পশ্চিমবঙ্গকে চালনা করবার যে গুরুভার, যে গুরুদায়িত্ব বাংলার মানুষ তুলে দিয়েছেন বিজেপির হাতে, ভারতীয় জনতা পার্টির বিধানসভায় যারা মনোনীত হয়েছেন সেই বিধায়কদের হাতে, আজ সেই বিধায়কদের মধ্যে থেকে নির্বাচিত হবেন বেশ কিছুজন, যারা মন্ত্রিসভার সদস্য হবেন, যারা মন্ত্রিসভা গঠন করবেন, ক্যাবিনেট মিনিস্টার হবেন, যারা একই সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গ পাবে তাদের নতুন মুখ্যমন্ত্রী বিজেপির তরফ থেকে।

নতুন আনন্দে জেগে ওঠার দিন আজ। অবশ্যই আজকের দিনটি বাঙালির বড় প্রাণের দিন। আমাদের জীবন জুড়েই রয়েছেন যিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর জন্মদিন আজ, আজ 25শে বৈশাখ। এই দিন এমনি বাঙালি সেজে ওঠে, বাঙালি উদযাপন করে আনন্দের সঙ্গে দিনখানি। আর তারই সঙ্গে যুক্ত হতে চলেছে আজকের দিনটি অন্য একটি কারণেও, রাজনৈতিক পালাবদল তার সাক্ষী হতে চলেছে আজকের দিন। ইতিহাসের পাতায় নাম করে নিতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এই কারণেই আজ পর্যন্ত কিন্তু ব্রিগেড ময়দানে কোনো দিনই কোনো মন্ত্রিসভার, সেই অর্থে বলতে গেলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি, যা এবারে হতে চলেছে। তবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু এর আগেও আরও অনেক ইতিহাসের সাক্ষী। জঙ্গল কেটে সেই মাঠখানি যদি তৈরি না হতো 1958 সালে, তাহলে আজকের

দিনের এই উদযাপন হয়তোবা হতো অন্য কোথাও। 1758 সালের সেই সময়টা তার ঠিক আগের বছরে চলে যেতে হয়। 1757-র পলাশির প্রান্তরে হেরে গেলেন সিরাজউদ্দৌলা। এক বছর পরই 1758-এ কলকাতার একেবারে কেন্দ্রে গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু করলেন ইংরেজরা। আর সেই কাজ শেষ হতে হতে সময় লাগলো 15টা বছর, যখন তারই মধ্যে ইংরেজরা ঠিক করলেন যে এই ফোর্ট উইলিয়ামকে কেন্দ্র করে সেখানে থাকা যে সেনাবাহিনী তাদের প্যারেডের জন্য একটা জায়গা চাই। তার আশপাশের একটা বৃহৎ এলাকা জুড়ে জঙ্গল সাফ করে তৈরি হলো ব্রিগেড ময়দান। সেখানে কখনো শেখ মুজিবুর রহমান এসেছেন, কখনো চেন ফ্ল্যাগ সাজিয়েছে কংগ্রেস, কখনো এখান থেকেই একই মঞ্চে উঠে স্লোগান দিয়েছেন জ্যোতি বসু এবং অটল বিহারী বাজপেয়ী। এমন অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে ইতিহাসের সাক্ষী আজ আবারও হতে চলেছে ব্রিগেড ময়দান। শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী নয়, সমগ্র দেশের নজর এবং বিশ্বেরও বহু মানুষের নজর আজ পশ্চিমবঙ্গের দিকে, কারণ রাজনৈতিক পালা বদল আজ যে সময়টার সামনে এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গবাসী সেদিকে নজর। এই রাজনৈতিক যে টানাপোড়েনের একটা সময় দীর্ঘ কয়েক বছর ধরে পেরিয়ে এলো পশ্চিমবঙ্গবাসীরা, সেদিকে নজর সমগ্র দেশ এবং বিশ্বের বহু মানুষেরই ছিল। আজ সেই পালা বদলের সাক্ষী হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, হতে চলেছেন অগণিত মানুষ যারা এই মুহূর্তে ভিড় করেছেন ব্রিগেড ময়দানে। আজ সেখানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সেখানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রী সৌমিক ভট্টাচার্য মহাশয়, উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির বহু বহু নেতারা কর্তা ব্যক্তিরা, আর অবশ্যই রয়েছেন অজস্র সাধারণ মানুষ যারা আলাদা করে শুধুমাত্র কোনো রং দেখেন না, তারা আশাটুকু দেখেন সুন্দর একটা ভবিষ্যতের আশা, সুন্দর একটা রাজ্যের আশা, সুন্দর একটা দেশের আশা। সেই আশাই এই মুহূর্তে ভরে উঠেছে, সেই আশার আলোয় এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছে নানান রঙে। মঞ্চসজ্জা অবশ্যই নজর কাড়ছে বটেই। এর আগেও যখন এই পালাবদলের আগে শেষবার যখন মাননীয় প্রধানমন্ত্রী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছিলেন, তখনও কিন্তু সেখানে মঞ্চ সাজানো হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার যে ঐতিহ্য তাকে কেন্দ্র করে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল সেই সুসজ্জিত মঞ্চখানি। এবারেও মানুষের আশা আছে যে তেমনই হয়তোবা কিছু হতে চলেছে, কিভাবে সাজানো হতে চলেছে সেই মঞ্চ। মঞ্চ এবার কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে, আর মঞ্চের যে আমরা দেখতে পাচ্ছি সজ্জা, সেখানেও বাংলা এবং বাঙালির সংস্কৃতির যে টুকরো টুকরো চিত্র সেটারই প্রতিফলন ঘটছে আজকের মঞ্চসজ্জাতেও। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি এগিয়ে চলেছেন ক্রমশ মঞ্চের দিকে, যে মঞ্চে উপস্থিত রয়েছেন সমগ্র ভারতবর্ষের নানান প্রান্ত থেকে আসা মুখ্যমন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মাননীয় মন্ত্রীরা। আর এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল এক প্রতিকৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রের সামনে পুষ্পস্তবক অর্পণ করে এই মুহূর্তে তাকে সম্মান জানালেন, শ্রদ্ধা জানালেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি। পুষ্পাঞ্জলির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আজকের এই অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দুহাত জড়ো করে নমস্কার জানালেন, নমন জানালেন উপস্থিত সকল মানুষকে, আর উপস্থিত জনতা উদ্বেলিত, তারাও দুহাত তুলে অভিবাদন জানাচ্ছেন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীকে। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান মূলত তিনটি মঞ্চ করা হয়েছে, সেখানে যারা রয়েছেন তারা দেখতেই পাচ্ছেন, আর যারা এই

জনতা পার্টিকে। আগামী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিচ্ছেন তাঁদের হাতে। দায়িত্ব অনেক, গুরু দায়িত্ব জানেন তারা। জানেন কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তারাও, যে কারণে আজ সকলে মিলে সে দায়িত্বকে ভাগ করে নেবেন এমনটাই আশার আলো জানিয়ে শুধুমাত্রই আমাদের রাজ্য বিজেপির যে নেতারা তারা নন, সমগ্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির নেতা ব্যক্তিরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে আয়োজিত যে শপথ গ্রহণ অনুষ্ঠান, 2026-এর নতুন মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করছেন, তাদের সম্মান জানাচ্ছেন, তাদের অভিবাদন গ্রহণ করছেন। আমরা জানি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাঁধে কত সুবিশাল দায়িত্ব অর্পিত থাকে, টাইট শিডিউল তাদের কাজের, কর্মব্যস্ততা চূড়ান্ত। তার মধ্যে থেকেও তারা প্রত্যেকে সময়টুকু বার করেছেন আজ পশ্চিমবঙ্গের জন্য। এই যে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল হতে চলেছে, সেই পালাবদলের সাক্ষী হতে চান তারাও, শুভেচ্ছা জানাতে চান পশ্চিমবঙ্গবাসীকে। এই মুহূর্তে মঞ্চে উপস্থিত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যারা আজ এসেছেন পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানাতে, তাঁদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি।

0: গোটা চত্বরকে এই রীতিমতো মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। স্পেশাল প্রোটেকশন গ্রুপ SPG কাজ করছেন সেই নিরাপত্তার দায়িত্বে, সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের কর্তারা, রয়েছেন অবশ্যই কেন্দ্রীয় বাহিনী, আর প্রায় 4,000 রাজ্য পুলিশ কর্মীকে যেমন মোতায়েন করা হয়েছে এখানে, একই সঙ্গে কিন্তু নিশ্চিত্র যে নিরাপত্তা তাকে সুনিশ্চিত করছেন কেন্দ্রীয় সংস্থা, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থারা একযোগে। আমরা দেখতে পাচ্ছি উৎসাহী জনতা যারা ভিড় করেছেন এই মুহূর্তে ব্রিগেড ময়দানে, তাদের অনেকেরই হাতে রয়েছে যেমন বিজেপির পতাকা, একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু কাট আউট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক আসনে। দর্শকদের মধ্যে থেকে তারা তুলে ধরেছেন, অনেকে এনেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, হাতে আঁকা ছবি এনে তাও তুলে ধরছেন, অবশ্যই ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ তাদের। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ 2026-এর বিধানসভা নবনির্মিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আপনারা শুনতে পাচ্ছেন তারই ধারা বিবরণী আকাশবাণী কলকাতার স্টুডিও থেকে।
1: দিনটিকেই আমরা বেছে নিই 25শে বৈশাখ, কেননা 25শে বৈশাখ বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা সুখে দুঃখে, আনন্দে বিষাদে, যাকে আমরা নানান অনুভূতিতে, যাকে আমরা নানান অভিমানে, যাকে আমরা কখনো সুখে কখনো অসুখে তাকে একান্ত আপন করে নিয়েছি, সেই দিনটি আমাদের বারবার প্রথিত করে আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের এগিয়ে চলার পথের দিশা দেখায়। এবং এই দিনটিকে ওপরে আমাদের নির্ভরশীলতা তার কোনো তুলনা হয় না। এই দিনেই বাংলার অপর এক ইতিহাস সৃষ্টি হবে, এটা সত্যি আমাদের কখনো আমরা কল্পনাও করিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার অদ্ভুত বিচক্ষণতার মাধ্যমে তিনি আজকের এই দিনটিকে

এত সুন্দরভাবে, এত প্রাসঙ্গিকভাবে তিনি যুক্ত করলেন আমাদের বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের বা শপথ গ্রহণ সমারোহের সঙ্গে, যে সত্যি সেটা আমাদের কাছে একটি বিশেষ পাওয়ার দিন হয়ে উঠল। এখন থেকে 25শে বৈশাখে যেন যুক্ত হলো আরও এক পরব। 25শে বৈশাখ শুধুমাত্র আমাদের জীবন দর্শন, আমাদের সংস্কৃতির ধারা, আমাদের চড়ুইবেতির নিশানা হয়ে থাকলো না, সেই সঙ্গে রাজনৈতিকভাবে আমরা কতটা অগ্রসর হতে পারি তারও একটি সূচক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। 25শে বৈশাখের এই দিনে আপনারা সকলে এসেছেন। আজকে আমরা রবীন্দ্রনাথকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছি, আজকের এই দিনটিকে আমরা সফল করে তুলছি, এটি সত্যি আমাদের সকলের কাছে একটি মনে রাখার মতো ঘটনা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হোয়াট আ ওয়ান্ডারফুল কোইনসিডেন্স, অর লেটস সে হোয়াট আ ওয়ান্ডারফুল কোঅর্ডিনেশন হ্যাজ বিন অ্যাচিভড when the most honorable prime minister had suggested that we choose 25শে বৈশাখ, the birthday of Gurudev Rabindranath Tagore, for the swearing in ceremony. There was a wonderful conjunction. On the one hand, Rabindranath not only gives us a direction in life in all kinds of going forward, and with that is now added something of political significance, a political revival, a political energy that would once again make West Bengal so very relevant, so very front line in our country.

বাংলার মানুষ, বাংলার জল, বাংলার মাটি, বাংলার ফল, বাঙালির আশা, বাঙালির পণ, বাঙালির ভালোবাসা, সবটা আজ পূর্ণ হয়ে উঠুক এ আশা শুধুমাত্র বাঙালিদের তাই কিন্তু নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্রিগেড ময়দানে, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি হয়েছে সুবিশাল মঞ্চ, সেখানে কিন্তু জড়ো হয়েছেন বহু অগণিত মানুষ, যেমন একই সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন এদেশের বিভিন্ন প্রান্তের থেকে আসা বিজেপির কর্তা ব্যক্তিরা, উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রদেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার নানান মন্ত্রী। এক ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা কিছুক্ষণের মধ্যেই। মঞ্চ সেজে উঠেছে নানান রঙে, আর তারই এক প্রান্তে আমরা দেখতে পাচ্ছি চলছে সেখানে বাঙালির ঐতিহ্যে মণ্ডিত নানান অনুষ্ঠান। এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নানান ইতিহাসের সাক্ষী হয়েছে বরাবর, তৈরি হয়েছিল 1758-তে তৈরি হওয়ার যে সূচনা, তারপর থেকে কিন্তু ক্রমশ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছে নানাভাবে নানান সময়ে। শুধুমাত্রই যে রাজনীতির মানুষেরা, শুধুমাত্রই যে রাজনৈতিক ব্যক্তিত্বেরা এখানে এসেছেন তা নয়, এই ব্রিগেডে সভা করেছেন ধর্মীয় ব্যক্তিত্বরাও। 1986 সালে ব্রিগেডে এসেছিলেন ভ্যাটিকান সিটির পোপ দ্বিতীয় জন পল। রাজনীতি থেকে ধর্ম, মানুষের আশা থেকে ভরসা, কখনো বিশ্বাসভঙ্গ, কখনো হতাশা, কখনো দাঁতে দাঁত চেপে লড়াই করার সে যে অদম্য জেদ, সবটার সাক্ষী পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।

0: বাংলা তথা বাঙালির নানান ঐতিহ্য মণ্ডিত যে টুকরো দৃশ্য, তাই এই মুহূর্তে ব্রিগেডে আমরা দেখতে পাচ্ছি। একপাশে যেমন পরিবেশিত হচ্ছে বাঙালিয়ানায় ধনুচি নাচের এক আবহ, একই সঙ্গে রয়েছে মঞ্চের নানান প্রান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার যে নিজস্ব সংস্কৃতি তার টুকরো আদল।
1: বাংলার এই পছন্দের খাবারগুলি অবশ্যই সেগুলির স্বাদ নেবেন, আর সেই সঙ্গে দেখবেন এখানে অনেক আমাদের লোক সংস্কৃতির নিদর্শন রয়েছে। রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই হচ্ছে, চারপাশে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের গান, কিন্তু সেই সঙ্গে আপনারা দেখবেন কত রকমের লোকনৃত্যের আয়োজন করা হয়েছে। কখনো আমরা পাচ্ছি রায়বেশে নাচ, কখনো বাংলার ছৌ নাচ, এরকম নানান রকমের লোকনৃত্যের উদাহরণ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাউল শিল্পীরা আমাদের মনকে যে কোনখানে কোন দাস পথে নিয়ে যাচ্ছেন তাদের গানের মধ্যে দিয়ে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এক পরিপূর্ণ জীবনের কথা তারা বলেন এবং আজও বলছেন। সব মিলিয়ে একটি উৎসবের আবহ। আর আজ যেমন মনে হচ্ছে যে সারা ভারতবর্ষ যেন এসে মিলিত হয়েছে পশ্চিমবঙ্গে কলকাতায় এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই রকমই সারা পশ্চিমবঙ্গের কিছু কিছু আইকনিক নিদর্শন, এমন কিছু গেট, এমন কিছু বলা যেতে পারে স্থাপত্য, সেগুলিকেও আমরা এর আশেপাশে ছড়িয়ে রাখার চেষ্টা করেছি। যেমন কুচবিহারের মদনমোহন মন্দিরের কথা আমরা সকলে জানি, জলপাইগুড়ির জল্পেশ মন্দির, মহাকাল মন্দির আমাদের দার্জিলিংয়ে, কালিয়াগঞ্জের কালী মন্দির, উত্তর দিনাজপুরের বল্লা কালী মন্দির, মালদার গৌর কিংডম, পলাশির গেট, ঘূর্ণির হৃৎশিল্প, এই সব কিছুর উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের শুধু একটু সময় নিয়ে ঘুরে দেখতে হবে, অবশ্যই দেখবেন অনেক শিল্পীর পরিশ্রম রয়েছে এর পেছনে। আর ঝালমুড়ি, সেই সঙ্গে বলা যেতে পারে মিষ্টি মুখ, এগুলো তো চলতেই পারে। আজকের এই অনুষ্ঠানে একটা মেলার আবহ, একটা উৎসবের আমেজ, এই সব কিছুর নিয়েই আমরা এগিয়ে চলব আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে।

এই মুহূর্তে আপনারা যারা শুনছেন আকাশবাণী, তারা জানেন যে আপনারা কিন্তু রয়েছেন সরাসরি ধারা বিবরণীর সঙ্গে। আপনাদের কাছে শব্দচিত্র পৌঁছে দিচ্ছি আমরা। কোন সময়ের, কোথাকার শব্দচিত্র? এই মুহূর্তে সমগ্র পশ্চিমবঙ্গ শুধু নয়, সমগ্র দেশ এবং বিশ্বেরও বিভিন্ন প্রান্তের মানুষের চোখ নজর যেখানে রয়েছে, মন যেখানে রয়েছে, আপনাদেরকে শব্দচিত্রের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমরা সেখানেই। পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে এই মুহূর্তে 2026 বিধানসভার যে নবনির্মিত মন্ত্রিসভা, তার শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই যে ঝলমলে অনুষ্ঠান আজ আয়োজিত হচ্ছে, যে আয়োজন অবশ্যই ঐতিহাসিক। কারণ আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের যতগুলি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তার কোনোটাই এমনই খোলা মঞ্চে, উন্মুক্ত মঞ্চে হয়নি, প্রতিটিই হয়েছে রাজভবনে। আজ পর্যন্ত কোনোদিন এইভাবে সাধারণ মানুষের মধ্যে তাদের কাছে এসে মন্ত্রীরা শপথ নিচ্ছেন এমন মুহূর্তের সাক্ষী হয়নি বাংলা তথা বাঙালি। আর সেই যে মুহূর্ত, তার সামনে আপনাদেরকে নিয়ে আসছি আমরা শব্দচিত্রের মাধ্যমে আকাশবাণী কলকাতার স্টুডিও থেকে সরাসরি। সেই সময়টার কথা মনে পড়ছে যখন দেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার আগেও ব্রিগেডে বেশ কয়েকবার যেমন ইংরেজদের সেরা মহড়া হয়েছে, একই সঙ্গে কিন্তু আমাদের যারা বিপ্লবী ছিলেন তারাও বাড়ি বাড়ি সেখানে পৌঁছে গিয়েছেন, সভা হয়েছে, সমিতি হয়েছে। কিন্তু 1949 কথা স্বতন্ত্র, সেই সময় দেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। দেশভাগের পরে একটু একটু করে গড়ে উঠছে সরকারি ব্যবস্থা, চারপাশে ব্রিটিশ বিদায়ের ছাপ স্পষ্ট। আর তেমনই এক সময় মাঝে মাঝেই উত্তাল হয়ে উঠছে কলকাতা। 1949 সালের জুলাই মাসের সেই সময়টায় কলকাতা জুড়ে 144 ধারা, কার্ফু শিথিল হলো মাত্র 2 ঘন্টার জন্য, তাতেই জনজোয়ার ব্রিগেডে। 1949 সালের 14 জুলাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বক্তব্য শুনতে হাজির সেখানে লাখো লাখো মানুষ। পরদিন খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে ছাপা হল ব্রিগেডে 10 লক্ষ লোক। হ্যাঁ, এভাবেই ব্রিগেড ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। বারে বারে মানুষের উৎসাহ, উদ্দীপনা, প্রতিবাদ, জেদ, লড়াই সবটাকে বুকে জড়িয়ে রেখেছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে ব্রিগেডের এই নানান টুকরো চিত্রের।

1972-এর ব্রিগেডের কথাও আমরা স্মরণ করতে পারি। 71-এর মুক্তিযুদ্ধ, যার পরে পাক শাসন থেকে বেরিয়ে বুক ভরে শ্বাস নেয় বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ তো কারোরই অজানা নয়, মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন করেছিল ভারত। ভারতের সে সহযোগিতা ছাড়া এই মুক্তিযুদ্ধে জয়লাভ করা নিশ্চয়ই সম্ভবপর ছিল না। 71-এর যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের তৎকালীন প্রধান যে ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান, তিনি 72-এর 6 ফেব্রুয়ারি এলেন ব্রিগেডে। সেই ব্রিগেডেও লাখো মানুষ এসেছিলেন। মুজিবুরের উপস্থিতিতে ঐতিহাসিক হয়ে উঠেছিল 1972 সালের 6 ফেব্রুয়ারির ব্রিগেড। 1986 সালে এই ব্রিগেডে এসেছিলেন ভ্যাটিকান সিটির পোপ দ্বিতীয় জন পল। আবার 1990 সালে, যেমনটা কেউ কোনোদিন ভাবেননি এমনটাও হতে পারে, ঠিক সেই ঘটনা ঘটেছিল। তখন এই বঙ্গে লাল শাসন কায়েম। 1990 সাল, বামফ্রন্টের রমরমা চলছে সেই সময়। প্রথমবার এই ব্রিগেডে সেবার সভা করল বিজেপি। মঞ্চ থেকে সেদিন হুঙ্কার দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী এবং অটল বিহারি বাজপেয়ীরা। বাম রাজনীতির সেই সময়টায় দাঁড়িয়ে এই ব্রিগেড ময়দানে বিজেপির এই যে সভা, তা সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত। বিজেপির প্রথম সভা ব্রিগেডের ময়দানে সেই 1990 সালে। আর তারপর আজ এই 2026 সালে সেই বিজেপি বিপুল জনাদেশকে সঙ্গে নিয়ে গঠন করতে চলেছে তাদের মন্ত্রিসভা। এই বাংলার মানুষ বিপুল জনাদেশের মাধ্যমে তাদের হাতে তুলে দিয়েছেন 5 বছরের জন্য এই বাংলাকে নতুন দিশা দেখানোর এক শাসনভার, যে শাসনভারকে গ্রহণ করবেন তারা। আর সেই শপথ গ্রহণের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে, শুভেচ্ছায় ভরিয়ে দিতে এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষেরা তারাই নন, কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টারেরা। আলো হয়ে উঠেছে শুধুমাত্র মঞ্চসজ্জার জন্য নয়, রাজ্য রাজনীতি এবং এই দেশীয় রাজনীতির যে সকল আলোকোজ্জ্বল মুখ, তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই মঞ্চে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি পদার্পণ করলেন সেখানেই, যেখানে উপস্থিত রয়েছেন শুধুমাত্র বাংলা নয়, বরং বলা যায় সারা ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের ব্যস্ত কর্মসূচি থেকে বার করে নিয়েছেন পশ্চিমবঙ্গের জন্য একটু সময়, পশ্চিমবঙ্গের এক নতুন সূর্যোদয়ের সময়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত রয়েছেন ঠিক মাঝখানটিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তার একপাশে রয়েছেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি মহাশয়, এবং আরেক পাশে রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে, এই বঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্বতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।

0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এমন খোলা মঞ্চে জনাদেশ নিয়ে জনতার মাঝে এই যে শপথ গ্রহণ, এমনটা বাংলা তথা বাঙালি আগে দেখেনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শপথ গ্রহণের পর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি সমগ্র মঞ্চ ঘুরে বিভিন্ন রাজ্য থেকে আসা যত মুখ্যমন্ত্রীরা উপস্থিত আজকের এই মঞ্চে তাদের সকলের অভিবাদন গ্রহণ করলেন, তাদের জানালেন সম্মান।
1: ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, শ্রী দিলীপ ঘোষ, শ্রীমতী অগ্নিমাত্রা পল, শ্রী অশোক কীর্তিনিয়া, শ্রী ক্ষুদিরাম টুডু অ্যান্ড শ্রী নিশীথ প্রামাণিক। মে আই নাও রিকোয়েস্ট শ্রী দিলীপ ঘোষ, অনারেবল মিনিস্টার ডেজিগনেট, টু রাইট অ্যান্ড টেক ওথ বিফোর দ্য অনারেবল গভর্নর।
2: আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব, আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব, পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব।
3: আমি
2: শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ ব্যতি রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তারপর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রী দিলীপ ঘোষ। প্রয়োজনীয় সৈশাবুদ সেসব তো মিটল এবং তারপর

0: তিনি পৌঁছে গেলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেখানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল আর এন রবিজি, উপস্থিত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত রয়েছেন এদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নানান মন্ত্রী। তাদের সকলের সঙ্গে করমর্দন করছেন তিনি, তাদের অভিবাদন গ্রহণ করছেন। এই মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজির সামনে তিনি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্য থেকেও সময় বার করে বিভিন্ন রাজ্য থেকে ছুটে এসেছেন মুখ্যমন্ত্রীরা, তাদের সময় দুর্মূল্য সময়ের মধ্যে থেকে খানিকটা পশ্চিমবঙ্গবাসীর জন্য। ডেপুটি সিএম হিসেবে এবারে অগ্নিমিত্রা পাল।
1: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয়ে যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্বৈতেরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
2: আমি
1: শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব।

0: পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অগ্নিমিত্রা পাল। শপথ গ্রহণের পর থাকেই কিছু শৈশাবুদের পালা। সে কাজ করছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভার আর এক মন্ত্রী হিসেবে শপথ নেওয়া অগ্নিমিত্রা পাল, শ্রীমতী অগ্নিমিত্রা পাল। আপনারা এই মুহূর্তে শুনছেন আকাশবাণী। আকাশবাণী কলকাতার স্টুডিও থেকে সরাসরি ধারা বিবরণীর মাধ্যমে আপনাদেরকে আমরা নিয়ে চলেছি মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে 2026-এর বিধানসভা নির্বাচনের যে নবনির্মিত মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সদস্যদের আজ এই মুহূর্তে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ কিন্তু এক অন্যরকম ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলা তথা বাঙালি। প্রথমবার আজ এমন উন্মুক্ত মঞ্চে জনতার মাঝে থেকে জনাদেশ তারা মাথা পেতে নিলেন, এমন জনতার মাঝে দাঁড়িয়ে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এই প্রথম। মাননীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল।
1: ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব।
2: আমি
1: অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
0: নবনির্মিত মন্ত্রিসভার সদস্য হিসেবে মন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রী অশোক কীর্তনিয়া। এই মুহূর্তে শপথ গ্রহণ পাঠ করালেন তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি মহাশয়। এবং এরপর শ্রী অশোক কীর্তনিয়া তিনি মন্ত্রী হিসেবে প্রয়োজনীয় যে নথি সেখানে সই করছেন, তার স্বাক্ষর দান করছেন। যে শপথ তিনি আমাদের সকলের সামনে নিলেন তাই খাতা কলমে বন্দী হল এই মুহূর্তে। আপনারা এই মুহূর্তে শুনছেন আকাশবাণী কলকাতার অনুষ্ঠান। আপনাদের শব্দচিত্রের মাধ্যমে আমরা নিয়ে এসেছি এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীরা। কারণ মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান তা এতদিন রাজভবনে অনুষ্ঠিত হয়ে এসেছে, কিন্তু এই প্রথম জনাদেশ নিয়ে জনতার মাঝে, জনতার কাজে তারা নিয়োজিত হতে চলেছেন শপথ গ্রহণের মাধ্যমে। একেবারে উন্মুক্ত মঞ্চে জনতার ঠিক মাঝখানে এসে পশ্চিমবঙ্গ 2026 বিধানসভায় বিপুল জনাদেশ নিয়ে যারা গঠন করতে চলেছেন নবনির্মিত মন্ত্রিসভা, ভারতীয় জনতা পার্টির মানুষেরা।
1: Ram Tudu, honorable minister designate, to rise and take oath before the honorable governor.
2: King. চাঁদো বঙ্গা নতুমতে কিরিয়েঞ্জ হাতাইদেঞ্জ সড়া খুলেছে মনেতে কিরিয়েঞ্জ হাতাবেদা কোনা লেখাতে তল আকান ভারত দিশম রেনা সংবিধান চেতান জিবি গাহির মন আর মানত ইন দহয়া ইন দ ভারত রেনা সামানি আর জুবিত রুখিয়ে দহ কাতিন চালা আ পশ্চিম বাংলা পনত রেনা মিন মন্ত্রী লেখাতে ইঞা আঙ্গিভারিয়ে কো মন আর নিছরা মনেতি কামি পুরেওয়া আর বতর সে বেগর তরফ সিনে দুলের সে হালা হাত বাং মনে কাতের নেহর চেতান নোয়া সংবিধান আর আরি কো মানা বাতাও কাতের সমজস তিন কামিয়া ইন চাঁদো বঙ্গা নতুমতে কিরিয়েঞ্জ হাতাইদেঞ্জ সড়া খুলেছে মনেতে কিরিয়েঞ্জ হাতাইদেঞ্জ আন লেখাতে তল আকান ভারত দিশম রেনা সংবিধান চেতান জিবি গাহির মন আর মানত ইন দহয়া ইন দ ভারত রেনা সামানি আর জুমিত রুখিয়ে দহ কাতিন চালা আ পশ্চিম বাংলা পনত রেনা মিন মন্ত্রী লেখাতে ইঞা আঙ্গিভার কো মন আর নিছরা মনে তিন কামি পুরেওয়া আর বতর সে বেগর তরফ শুনি দুলের সে হালা হাতা বাং মনে কাতের নেহর চিতান নোয়া সংবিধান আর আরি কো মানা বাতাও কাতে সমাজ সে তিন কামিয়া জোহার।

0: May I now request Shri Nishit Pramanik, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable Governor.
1: আমি নিশিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব।
2: আমি
1: নিশিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।

ক্ষুদিরাম টুডু এবং তারপর নিশীথ প্রামাণিক তারা শপথ নিলেন মন্ত্রী হিসেবে নবনির্মিত মন্ত্রিসভায়।

মন্ত্রিসভায় শপথ নিলেন ইতিমধ্যেই দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিষেধ প্রামাণিক।

2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী দল হিসেবে বিজেপির তরফ থেকে এই মুহূর্তে নবনির্মিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শুনলেন আপনারা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানালেন তাদের। এই মুহূর্তে শপথ গ্রহণ অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলছেন, তাদের নমস্কার এবং প্রতি নমস্কার জানাচ্ছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রী শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে আরও বেশ কিছু মন্ত্রী এই মুহূর্তে পেলাম আমরা, যদিও বাকিটা রইল এখনো উজ্জ্বল।

দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিষেধ প্রামাণিক প্রমুখদের শপথ গ্রহণের মাধ্যমে আজকের এই বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে রইল ঐতিহাসিক। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নমস্কার, প্রতি নমস্কার, অভিবাদন, শুভেচ্ছা বার্তা সহ খানিক বার্তালাপ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে এদেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মঞ্চ ত্যাগ করলেন এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অগণিত জনতা, উৎসাহী জনতা এবং সেই উৎসাহ, উদ্দীপনা, আশা, ভরসা, বিপুল জনাদেশ সবটাকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু হল নবনির্মিত মন্ত্রিসভা। 2026 বিধানসভা নির্বাচনের এই নবনির্মিত মন্ত্রিসভায় আজ কিছু মন্ত্রী শপথ নিলেন। আমরা পেলাম পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। বাকি মন্ত্রিসভার কথা জানাবো নিশ্চয়ই আর কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারব। আপাতত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে বর্ণাঢ্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শব্দ চিত্রকল্প নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। ফিরে আসছি আবারও আকাশবাণী কলকাতার স্টুডিওতে।

এতক্ষণ অনুষ্ঠান একযোগে সম্প্রচারিত হল আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী মুর্শিদাবাদ এবং আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে। আকাশবাণী

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা ও বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে কর্ণাটক। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক MIRV ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশ জুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল RN রবির কাছে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনের জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও 5 জন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ। এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিশীত প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে দাবি করেছে, রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। দলটি দাবি করেছে, সরকার গঠনের লক্ষ্যে VCK এবং IUML তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছে। চেন্নাইতে সাংবাদিকদের টিভিকে নেতা আদভ অর্জুন জানান, VCK তাদের দলে

প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML সমর্থনের আশ্বাস দিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সেখানকার 6টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5টি করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক MIRV ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্র ভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী ত্রিপুরা জুড়ে গভীর মর্যাদা ও সাংস্কৃতিক উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আগরতলার রবীন্দ্র কাননে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তানা চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের নির্দেশক বিম্বিসার ভট্টাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টিট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। এর ফলে হায়দ্রাবাদ, বল্লারশা এবং বিজয়ওয়াড়ার দিকে একই সময় একাধিক ট্রেন চলাচল সম্ভব হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডসে আয়োজিত একটি জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অফ লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বেআইনি অর্থ লেনদেন মামলায় পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলার সূত্র ধরে দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ায় সেদেশের মানবাধিকার পরিষদ একে দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর এক আঘাত বলে অভিহিত করেছে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রোলের দাম 14.92 রুপি ও হাইস্পিড ডিজেলের দাম 15 রুপি বাড়ানো হয়েছে। সেদেশের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে আজ থেকেই এই পরিবর্তিত দাম চালু হচ্ছে। মানবাধিকার পরিষদ অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে কর্তৃপক্ষ IRGC-র সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত এখনও চলছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা অন্য কোনো বেআইনি কাজে যাঁরাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাহরাইন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম গ্যাব্রিয়াস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। WHO-র মহানির্দেশক জানিয়েছেন যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সেখানে তারা ইতোমধ্যেই 120 জন বিধায়কের সমর্থন পেয়েছে বলে ব্যক্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: श्रोताहरू अब प्रसारण गरिरहेछौँ भुटानी कार्यक्रम। त्यसभन्दा पहिले सुनौ यो छोटो सन्देश।